গলালে ছুটি ছোর মন গয় বারে রাগার তো কান লাই ভোটে ভোটে মাইলে তাল গরম সাগর বারে কোসে মোরা কতে দিন বুদ্ধি কতে দিল আতে ও কান কোরা তেরো বুদ্ধি তো দেখে আজ রে শূন্য থাও মেরো গত শেখি বলে বয়ারু শেখে মাছু আজ নদী শত্রু ভয় যতে ঠুলো পরাক্রম গরে উনান সাহেব ভাইলাই মারে।